শ্রোতাবন্ধু এথর শুণন্তু আজির কার্যক্রম সম্পর্কীয় সূচনা শুনিপারে কতটি ওড়িয়া কথাচিত্র গীত সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে পরে পরে প্রচার করব কতটি ওড়িয়া ভক্তি গীত আটটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে শ্রীক্ষেত্র মাধুরীরে সুনা বেশ আলোচনা করবে ডক্টর ভাস্কর মিশ্র রিলে করে প্রচার করব আকাশবাণী কটকরু প্রচার করব আজ সুগম সঙ্গীত সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে পূর্বাহ্ন এগারটা বাজি তিরিশ মিনিটে এবং অপরাহ্ন পাঁচটায় সকাল নটা মধ্যাহ্ন বারোটা এবং রাতে নটায় শুনিপারে কার্যক্রম বিবিধ ভারতী কেন্দ্র দশটায় রয়েছে ওড়িয়া ও হিন্দি কথাচিত্রর কার্যক্রম গীতাঞ্জলি পরে পরে শুনিপারে কতটি লোকগীত আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করব আকাশবাণী কটকরু অপরাহ্ন দুইটা বাজি বতিশ মিনিট এবং সন্ধ্যা ছটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে অপরাহ্ন চারটা বাজি তিরিশ মিনিটে রয়েছে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ পাঁচটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে যুবভিত্তিক কার্যক্রম যুববাণী সন্ধ্যা ছটা বাজি পনেরো মিনিটে আজ শুনিপারে শ্রীরামচরিত মানসর শহে একতম ভাগ প্রচার করব কতটি ওড়িয়া আধুনিক গীত ছটা বাজি তিরিশ মিনিটে শুনিপারে কতটি ওড়িয়া কথাচিত্র গীত রাতে সাতটা এবং আটটা বাজি পনেরো মিনিটে সাতটা বাজি তিরিশ মিনিটে রয়েছে প্রায়োজিত কার্যক্রম বনানী রিলে করে প্রচার করব আকাশবাণী কটকরু পরে পরে শুনিপারে কতটি হিন্দি কথাচিত্র গীত শেষে রাতে দশটায় শুনিপারে নাটক রিলে করে প্রচার করব আকাশবাণী কটকরু আজির রয়েছে নাটক পবিত্র দাসিয়া শ্রোতাবন্ধু এই

0: দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন
1: আছে? আরে এটা একদম সিম্পল, এবং সেইথি পাই মু সেবেলে মোর বিশ্বাস কি

শ্রোতা বন্ধু, এইভাবে তো সঙ্গীতর এই যাত্রা চালিথিব, কিন্তু সময় হল আজি পাই বিদায় নেবার। আশা করুছি গীতাঞ্জলির আজির এই অধ্যায় আপনার মনক ছুঁইপারিথিব। মু আশ্রিতা আপনার রেডিও সাথি বিদায় নেউছি। আগামী গীতাঞ্জলির পুনি থেকে নিয়ে আসবি কিছু নূয়া পুরোনা গীত ও নূয়া অনুভব সহ। সে যাই সুস্থ রুহন্তু, খুশি রুহন্তু। নমস্কার।

ও নিউজন এআইআর মোবাইল আপ্রে এই কার্যক্রম উপলব্ধ হব। আকাশবাণী, ডিডি নিউজ, পিএমও এবং সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের ইউট্যুব চ্যানেলে মধ্যে এর সিধা প্রসারণ হব। হিন্দি ভাষার প্রসারণ পরে আকাশবাণীতে এই কার্যক্রমের আঞ্চলিক ভাষান্তরণ প্রসারণ করা যাবে। রাতে 8টায় আঞ্চলিক ভাষান্তরণের পুনঃ প্রসারণ করা যাবে। নয়াগড় পুরোনা রাজবাটীরে জেলাস্তরীয় মন কি বাত কর্মশালা অনুষ্ঠিত হয়ে যাইছে। কর্মশালায় জেলা সাধারণ সম্পাদক পরশুরাম স্বাইন যোদ্ধাই মন কি বাতর ব্যাপক প্রচার ও প্রসার উপরে গুরুত্ব দেওয়া সহ তৃণমূল স্তরে জনজাগরণ সৃষ্টি উপরে আলোচনা করেছিলেন। বিকশিত ভাইব্রান্ট ভিলেজ কার্যক্রমের প্রতিযোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি অপরাহ্নে আভাসী জরিয়ে বার্তাপ করবে। কার্যক্রমের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 400 জন যুব প্রতিযোগী প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী আলোচনা করবে। বিকশিত ভাইব্রান্ট ভিলেজ কার্যক্রম গত মাস 4-30 তারিখ পর্যন্ত লদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডর 74টি গ্রামকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ মন্ত্রিমণ্ডলর ইস্তফা দেইছন্তি। এ সম্পর্কে সামাজিক গণমাধ্যমে শ্রী প্রধান উল্লেখ করিছন্তি তাঙ্ক জীবন ছাত্র শিক্ষক এবং শিক্ষারে সংস্কার পাই সমর্পিত রহিবো। গোটিয়ে সশক্ত সামগ্রিক এবং দূরদর্শী শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রর মূলদুয়া। সে দেশের যুবপিঢ়ি আকাঙ্ক্ষা ভাবনাকে সম্মান করতে গণতন্ত্রর শক্তি

0: সেই লুকা দিন অছি তাকে নিয়ে চলে যাও। যাও
1: মতে তাহলে তো চোর বলে ভাবুছ নু? হ্যাঁ তোর কোন ভুল? জ্ঞানী গুণী ভক্ত মানে মতো চোর বলে কুহতি। ত্রেতয়ারে মু যোগিমুনি মানকর মন চুরি করেছি, তাপররে এতে সরলহুনি চুরি করে খাইছি, গোপী মানকর লুকা চুরি করেছি, আউ এ কলিযুগরে পাপী মানকর বাপ তাপ চুরি করিবা পাই বড় দেউলরে বসছি।